0: এই গীতটা ছিলাম আমি।
1: বহুত সুন্দর, আমার ভাষা আমার সংস্কৃতি সত্যি গোটে অদ্ভুত, মানে প্রাণের পুলক সৃষ্টি করে তো অধিকাংশ লোক ভাষা সেইভাবে ভাবে মনের পুলক সৃষ্টি করে, তথাপি আমার এই অঞ্চলের ভাষা ও আমার এই অঞ্চলের লোকগীত লোক সংস্কৃতি কথা কহিলে নিয়ারা। এই আম অঞ্চলের লোকগীতর স্বর আউ ভাষা কু আধুনিক যুগরে আধুনিক গীত সহ যোড়িবার সম্ভাবনা কু আপনার কিপর দেখুন?
0: এবে যে গীত লেখা যাচ্ছে সে গীত তো আপনার মানে বি জানুথিবে, মানে গীত স্বর লয় তাল কোন অছি কিছু জানা পড়নি, কিন্তু কিছু বর্ষ পূর্বরু যে গীতটা মানে হউতিলা তার পরিভাষা বহুত সুন্দর ছিলা, কিন্তু বর্তমান গীত যে হচ্ছে তাই মতো সেই গীত ভাল লাগুনি।
1: এই গত ২৪ মসিহারে আপনার যে গোটে আমার কলা সংস্কৃতি কু নেইকি যে গীতটি লিখিছিলে তাহা মধ্যে বহুত সুন্দর হইছিল, তাহা মধ্যে বহুত হিট করছিল, কেমিতে আপন পরবর সেই গীতটি লিখিবা আরম্ভ কলে?
0: ম্যাডাম পর পাই ২০২৪ মসিহারে গোটে গীত লিখিছিল ম্যাডাম, সেটা বি গীতটা বহুত সুন্দর হইছিল, সেই গীত কিছু শুনেবি ম্যাডাম?
2: পিতল মহুরি তিরি তিরিতা বাজে কাইটা মক ঢল, আমার করপুটে পরব হেলানি দেখিয়া তা যাই ফুল, তাকু পিঠা সঙ্গে কোর ডিঝল মাঞ্জা পেজ লগে কুমুডা ফুল, তাকু পিঠা সঙ্গে কোর ডিঝল মাঞ্জা পেজ লগে কুমুডা ফুল, লাউ সুতা কেড়ে মিটা মিটা মিটা, আমি মূল আদিবাসী কোরাপুটিয়া মাটি সঙ্গে আমার খেল, আমি মূল আদিবাসী কোরাপুটিয়া মাটি সঙ্গে আমার খেল, হে পিতল মহুরি তিরি তিরিতা বাজে কাইটা মক ঢল।
1: ওয়াও, আপনার গীত যেতে শুনুলে সেতে মধুর লাগুছে, আসে শুনবা মনে হচ্ছে। আপনার তো কুলে বৃত্তিরে আপনার শিক্ষকতা করতে সরকারি চাকরি, তা সহ নিজের নিশা নিশা ও পেশা ভিতরে কেমিতি সামঞ্জস্য রক্ষা করে পারে?
0: পেশা তো নকলে আমি বঞ্চি পারিবানি, যেহেতু মু প্রতিদিন সকাল ৯টা বেলে স্কুল যায়, পুনি সন্ধ্যা ৪টা বেলে স্কুল রু ফেরে, মু যেবে বি যেতিকি গীত লেখুছি ম্যাডাম মু রাতিরে হি গীত লেখুছি, রাতিরে চিন্তা করে কাহা উপরে গীত লেখিবি কেমিতি লেখিবি কেতে পদ গীত লেখিবি তাকু ভাবিকি মু সকাল পেলা বেলা গীতটা মোর সরি যাইথা। আর কিছু বর্ষ হব মু টিকে বর্তমান কবিতারে মাতিছি, আর গীত উপরে মোর প্রায় বর্ষে উপরে হয়েগলি মু গীত রেকর্ডিং করিনি, কিন্তু মোর বহুত গুড়ায় কবিতা অছি, মো ফেসবুক পেজ হল চলগঙ্গ বিষয়ী, আর চলগঙ্গ বিষয়ী ফেসবুক পেজ কু যাইকি দেখি পারবে মোর বহুত গুড়ায় কবিতা ম্যাডাম লেখা যাইছি।
1: কবিতা লেখন্তি গীত লেখন্তি গীত কু পুনি সুর দিয়ন্তি কণ্ঠরে মাদকতা ভরান্তি, এই সব করিবা বেলে আপন কোউটি কো অধিক গুরুত্ব দিয়ন্তি?
0: প্রথমে মু মো পেশা কু অধিক গুরুত্ব দিয়ে, যেহেতু শিক্ষক জীবনরে তো আপনার জাণিথিবে বহুত বাধা বিঘ্ন কষ্ট, তো নিশ্চিত ভাবে পেশা নহলে আমাকে দানা মেলেনি, তেণু মু পেশা কু প্রথমে গুরুত্ব দিয়ে নিশা কু তা পরবর্তী সময়রে বজায় রখে। আও
1: এবে কিছু ব্যক্তিগত কথা হবা?
0: নিশ্চিত ম্যাডাম।
1: তো পরিবারে কি কি রুহন্তি?
0: পরিবারে মোর মিসেস, মো বড় ঝিওটি আছে, মো পুয়টি।
1: আপনকর এই নিশা কু আপনকর সন্তানক ভিতরে দেখিবাকু চাহান্তি?
0: হ্যাঁ, মো সন্তান ভিতরে দেখিবাকু চাহে, মো ঝিও কসমিন কেশরী বিষয় সে গীত প্রতি টিকে আকৃষ্ট ছিলা, কিন্তু সে বর্তমান তার স্টডি চালছি, মু চাহে স্টডি সরিবা পিলাঙ্ক স্টডি সরিবা পর্যন্ত এই ভিতরে সেমানকু ইনক্লুড ন করিবা পাই ম্যাডাম।
1: আপন কউতলে আপন ষষ্ঠ শ্রেণী রু লেখিবা আরম্ভ করতিলে, তো পিলাঙ্কু সেমিতে স্টডি সময় রু লেখিবা কি সাহিত্য প্রতি আকৃষ্ট হেবা সে বারণ কাহিকি?
0: দেখন্তু সেই সময় থিলা আমকু বাপা মাঙ্কর প্রেসর নথিলা, আমি যাহা কলু কলু, আর বর্তমানর সময় পাঠ পড়া আপনার মানে তো ভালোভাবে জানিথিবে, বাপা মা যদি পুয় ঝিঅঙ্ক পছরে যদি লাগু নাহান্তি সেমানে পাঠ পড়িবারে আকৃষ্ট হোনাহান্তি, তেণু প্রথমে পাঠটা হয়ে গেলে ম্যাডাম ষাটটা অটোমেটিক পরে।

পরীক্ষা ন দেই মিশা ভারী পড়লা রিজল্ট কেতে কট কি পিলা হেই গলাই বেহস পাঠ সাঠ পড়ি দেলে মিশা পাঠ সাঠ পড়ি দেলে মিশা।

চাষী ভাই ও ভৌণী মানঙ্ক পাইঁ জরুরী সূচনা। রাজ্যর সমস্ত প্যাক্স, ল্যাম্পস এবং খুচরা বিক্রয় কেন্দ্রগুলিকরে ইউরিয়া, ডিএপি, এমওপি সমেত সমস্ত প্রকার সার পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। রাজ্যের সারর কোণী অভাব না, তেণু অযথা

0: ইয়া বাতাই তাঙ্গে মামা মেহনা বারে তের জহরা না দৌড়াতে শ্যাম সুন্দর পূজারী ওড়ে না তলে পেলকে জলকিয়া হেল তাকে নিঞ্জু হরে জানে বাণজা মানুষী জহরা বাণজা
1: জহরা মামা না বাকি জিকেলা ইয়া বা শৈবাই বারেতি জহরা আপে
0: হাতে নিঞ্জু মার রপাট জাপেন কাতা হাডান হতে হ্যাঁ
1: হ্যাঁ মামা
0: আজকাল তো মেশি নাই নাই জাগাতা যেতে ডোলা মিলা ককার পদা মাঞ্জানরে হে নিহিকে পাটা জাপাল তাকে ছাড়ে উনা বয়সটে জাপিসারে কাজাসে আহি নিহি নিহি জাপি নাই কে আহে
1: আদি সত কথা মামা মার যদি উনা বড়ে তে নিহি যদি পাঠশালে পড়ো আই কি স্কুল হালা আই ইতি সারে কাজা লোক আতি সারে তোমার স্কুল হানি টাইম জি কে হিলে কি পাটা শিখেলা পড়ো হালে আড়া আই
0: আমনি গটা ইসকে ইতি হেলে নে রাই কি উনা বড়া জাপিনি বিদ্যা আপে কি উনা বড়া টা জাপি সারে কাজা সা হি গটি জাপাও নাই ওড়ে মার মেশিনা কাজাতে আ সারে দে জাপিনি সি কি পুনেসি ইচার কাজারে আ সারে ওড়ে রচাকা হিরে এনা কি চারে ইতা তালা রেজাল মাটনের কোকার পর আজকাল তো পুঞ্জা না আজকাল তো মোবাইল কা যুগ ই মোবাইল কা সিনিকাল তা কোকার পদ হারে কা তাম্বুসকে সিনিকিন রে ইদা পাইসকে মা ইয়া বা রচাকা কন্ট্রোল কিনা দি মানে
1: সাত কথা বেস্তি মামা আজকাল ই মোবাইল তা কিঞ্জি কোকার পনা পাঠ সার দিকে উনা হাত চিনে এদা তা কি মারো পনা দি মানে কি কোকার পদানি মোবাইল টি এনিক হে কোটি নাই এদান ই মারো সিনিকরা দি মানে ওড়ে এনা হিনে কোকার পদান বিজার কি জানু ইঞ্জি মোবাইল আসবি খাঁজি মার হড় তো সিন নাই এদা তে কি মারো এই কোকার পদানি মোবাইল আসবি কিনো মাত্র গাড়ি তো হাপো হেলে যাই মারো কি নি কি পাটা জিকেলা পড় হালে আড়ি নাই
0: তারপরে মা লোক তো ইচ্ছা সুবিধা মানজানো আধ ঘন্টা আজকাল হাস্টেল স্কুল কা হলে মানজানো আশ্রম স্কুল কা সেবাশ্রম হলে মানু কে আহে এবার হলে মা আদিবাসী লোক কুই নরতা কি ছাড় তো পাটা জাপাল তাকে সুবিধা মানজামনে
1: মানে
0: মানজানে ওড়ে নাই ভিতর আসকে আমি কান্ডা স্কুল মানে ইচ্ছে স্যার ই নাই ভিতরাতে স্কুল তো আসকে দিনা পাণ্ডে নাতি মানে ওড়ে র আজিকালি এনে হইনে কামা নেত যদি হানো ইচ্ছে স্যার কি এক আমি হাট পাটনা হানো কোকার পদাণি ওহালি তাকে ইচ্ছারে কামা নেত ওহালি কি কামা মুম্বুতা ওহালি অজে দি এনতা কি তার তানি পাটা বুডো আনে
1: সত কথা মামা এদা তাকে মারো এন কি হি নাই কোকার পদাণি পাটা পড়ানোর আজকে জামুনি জো নি উনা কোকার পদা মাছি সারে এবার আই কাহে কি দিয়া ডলা মিলানি জি হাট অহত সি নাই ইদা মারো ঠিক কি লাই নে মগত নাটে স্কুল মানে নাইতা মাস্টার বাহিনী সি এদা তাকে মারো এনি জি কেলা ডলা মিলানি স্কুল

0: એલે ભાઈ બહેની મન તમારો અનુરોધ આમર ઉપર બાબુ મન સુન લાય એવે દેખા તમે ચૈતી જન જન અધ ઘંટા સુનતે રે લાસ પાંચટા અધે થાનું છોટા જાકો એવે નહીં ની કે છોટા પંદર જાકો તમે સુનવાસ
1: ઓય
0: માતર કાઈટા કી મેટા પીલા
1: আরে ভাই বইনি মন সেই ভিতরে কাইটা বলে তখন ছটা বললে তোমার আগ তু সার তিরলা চৈতি জন সেই ভিতরে নিউজ শুনাইতিরলাই গোটে তো ছটা বললে
0: হ্যাঁ
1: সমাচার শুনাইতিরলাই সে সমাচার তুমি পাঁচ মিনিট শুনসা তার পছে তুমি আরি দশ মিনিট বলে ছটা পনেরো যাক তুমি আমার কার্যক্রম শুনসা বলে চৈতি জন এবার রেডিও ন বন্ধ করা
0: সরিগলা বলিকি আরি নাই নি সারদা হুয়া এবার আমি কাইটা বলে ছটা পনেরো যাক তুমি আমার চৈতি জন কার্যক্রম শুনি পারবা সারি জবর কাতানি মন কাইটা বলে আমার গীত মন নাট মন সাক্ষাৎ কর আর জবর তোমার সঙ্গে এনতি আমি সে টাবু নি কি
1: হই আরি গড় কাতা আপা
0: তাহলে কাইটা
1: তাহলে আমার বড় বাবু জন আছো জন আমার কাতা শুনলে তাকে মিশা তো ধন্যবাদ দেবার আছে
0: ওই আইবে সবকে ধন্যবাদ লাগো কাই
1: ওই ওই
0: কাই কাজ বলে এত কি আমকে টাইম বড়াই দলাই ভাই বনি মন আমার সঙ্গে আরি চোটা 15 যা করে ভাই কি নাই
1: ওই ওই ওই
0: એટલે ભાઈ બની મન છોટા પંદર જાકો એવર આરી તમે અમર ચોથી જન કાર્યક્રમ સુની પારસ સીટા કાજે એબે સરદા ઈકરી આરી રેડિયો બંધ ન કરાની
1: સતી
0: કે નહીં
1: સતોય છે આપા
0: એટલે ખાઈટા એટલે આરી ગોટે એબે ચાલલા છે પુની મેટા
1: એટા નહીં કે આપા
0: કાઈ એટલે દિન મન પુની એબે ચાલલા ની બોલતે
1: દિન સપ્તાહ સેટા મન ચાલલા છે એટા બન્યો જંતુ સપ્તાહ બોલ ભાઈ સેટા એટલે એ સપ્તાહ નહીં કે આપા
0: આલે
1: અમર બને જેતકી જીવ જંતુ ખાડા મજૂર ચાઇટા મિસાચો
0: ઓય
1: હા જીવ જંતુ જે તિયા સે સબુ કે નહી કે અમે ન મારી ખાઈબાર કે તાકે મન કે નહી કે અમે
0: બડાવાર છે
1: હા હોરા ન કરબાર સે મનર મિસા બોલે સંખ્યા બડો સે મન મિસા
0: કાઈટા બોલે એબે દેખાઈબે જીંતી અમર ઈ પૃથ્વી આછે પૃથ્વી કાઈટા ખા ઓબકા અમર મનુષ જાતિ કા જે કી નહી ખાઈ બોલે પશુ પોકી સબુ રેબાર છે પાણી જંગલ સબુ રેબાર છે તેબે જઈ કરી સુંદર સત કી નહી એબે બને બાગ રેલે સે લોક જીવા કે ડરબાઈ આરી ગોચ કાટવા કે મિસા ડરબાઈ
1: આ
0: તો બન જીવા કે ડરતે રેલે કે હું બોલે બાગ આછે બોલી કરી
1: એબે
0: નહી ની સબુ બટે મારી કરી અમે સે ઘર દ્વાર કરલુ ની
1: કરલુ ની આર કાઈ
0: માતર સબુ રેલે સે પૃથ્વી સુંદર સીટા કાજે ભાઈ ભાઈ ની મન એબર અમે ખાઈટા બોલે સબુ મિલી ભીડી કરી ગોચ બડાઉ તાઈ રેબા અમર જીવ જંતુ કે મિસા મારી ન ખાઉ যদি আমকে হাতে মিললা কন্তি বলে সেটাকে আর নাকি জঙ্গল ছাড়ি দেব
1: জঙ্গল ছাড়বার নাই বলে আমার বন বিভাগ মিশা জানাইবার সে মনে হলে এবে কোন কোন টামন কে মাটি মিশাইলে ইন্ডি ন পারতে সেমন সিন্দি ছাড় দেবার নাই নাই মরে যাবে কি নাই বন বিভাগ কইলে সেমন যাই করি তার চিকিৎসা করবে আরি
0: আর তার সঙ্গে সঙ্গে পাইবে নি মন আমি জেন্তি ইতি আমি সবু রকমের বেট গাট মন তুমি শুনাইলু নি গীত শুনাইলু নি সাক্ষাৎকার শুনাইলু নি আর সেন্তি একা আমি কাটা বলে কিছু শিক্ষা জিনিস হ্যাঁ মিশা আমি কইলু নি এবে যেমনি জীব জন্তু কথা কইলু সেমতি এবে আরি পুনি দিন চাল্লাছে ছুঁয়া অছুঁয়া ভেদভাব ঠারু দূরেই রইবা বলে আরি এবে সমাজ ভিতরে খাইটা বলে আমার আদিবাসী কুলে আছে আর সবুর লগে আছে এ বড় জাতি এ সান জাতি বলিগিরি সে বড় জাতি আমি সান জাতি আরি এবে জাতি ভেদ মন আরি ন রকবার সেটা গোটে অন্ধবিশ্বাস হ্যাঁ সবু মনুষ জাতি গোটে
1: গোটে
0: হ্যাঁ সেমতি ভাববার আছে সবু মিলিবিড়ি রলে সে আমার একতা রেসি আরি পদা লোক আর শত্রু আমকে ভাঙ্গি ন পারে
1: ওই আমার বনি রকত মিশা সব গোটে কাকা কি না
0: গোটে কাকা এবে যদি মকে রকত লোডা বলে তুই দেই পারুস
1: আর কাই
0: তোর রকত দেই কি মই জীবন বঞ্চাই পারবি মোর জীবন বঞ্চি এলে আমার মহাত্মা গান্ধী মাপুরু জনটা কই রেলা যে ই ছুয়া অছুয়া ভেদ ভাব ঠারো দূরে রহু বলি ভাই বনি মন আমার পিলা টকি মন কে মিশা সেন্তি সে শিখাও আরি একতা হই কি না রহু মাতর খাইটা বলে আজি জবর টাবলাই নি বলতে রে বাস কাই কাজ বলে আরি আঠাই মাছে সিটা কাজে
1: আজি জবর আজি জবর বেল যাক তোমার সঙ্গে রইব নি গেছ
0: হ্যাঁ এ লেখাইটা বলে আজি আলো চৈতি জন আছে মাতর ভাই বনি মনকে শ্রদ্ধা করলা পর আগে গোটে গীত মিশা শুনাই দাও
1: ওই মুই
0: আলে শুনা কাই
1: মুই শুনাইবি তুই শুনাইছু
0: আলে মুই মিশা শুনাইবি
1: আলে
0: আলে বনরে নাচিলা মঞ্জুর বলি আমার প্রশান্ত সান্তরা বাবু গীত গাই দিলাই নি হ্যাঁ বনে মঞ্জুর রইলে খেড়ে সুন্দর
1: আর কাই
0: আলে গীত লোক কোন শুন দেও
1: আলে

0: বনে তো মঞ্জুর নাচলানি পায় বেড়ি কাই আরি বাড়াই বারা চারি সুন্দর করে নাচবাই ওই লাপা
1: কাইটা বলে কথাবার্তা নউ কইলা পরা ফোন মন আইলানি হ্যাঁ উঠাই দউ আর ভাই বনি মন সঙ্গে কথা উ আরি
0: আলে আপা আলে পর তুম কে ফোন করলা চল দেখি দেখো
1: আলে হ্যালো চৈতি জন
2: সঞ্জীব
1: বসলি
0: আছি
2: বাগদারিয়া
0: মামা ঝাড়া ধরলা আছে আর সুরুবালি আপা শুকুয়া খাই খাই করে হসপিটাল লাগে পড়লা আছে
2: কার্যক্রম
1: যে আলে সঞ্জীব বাবু তো মাস্টার আছাস কাই
2: কাই
1: কাজে আমি পচারলি নি বলে আমার পিলা টো
2: নাই আমার ডমাই আপা সঙ্গে আমার টিবুরু মামা গোট গোট তোর কার্যক্রম লগে বৈঠক লগে আইবাই তো নিকি আপা
1: ওই ওই ওই
2: আলে কো আপা কাই কইছা আলে
1: মই কইতারেলি কাইটা বলে এবে আমি পিলা মনকে পাঠ পড়াইলে নু স্কুল লগে রকম বাড়ি আমার পিলা টকি মন আইলাইনি এলে আমি ছুয়া অচুয়া জন আছে এবে আর আমার সমাজ ভিতরে আছে কি যদি আছে বলে আমি পিলা টকি মনকে সান বয়স নুয়া আমি কেন্তি শিখাইবার আছে যে এসব ঠানো দূরে রইবার আছে বলি
2: রকম বাড়ি বলে এটা আজকাল ছোড়া ছুয়া ভেদভাব

0: চাষী ভাই ও ভোনী মানঙ্ক পাই জরুরি সূচনা। রাজ্যর সমস্ত প্যাক্স, ল্যাম্পস এবং খুচরা বিক্রয় কেন্দ্রগুলিকরে ইউরিয়া, ডিএপি, এমওপি সমেত সমস্ত প্রকার সার পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। রাজ্যের সারর কৌণসি অভাব না, তেণু অযথা ভয়ভীত নহই কিংবা আগুয়া অধিক সার মজুদ নকরি কেবল ফসলর বর্তমানর আবশ্যকতা অনুযায়ী সার ক্রয় করন্তু। এথিপাই নিজ আধার কার্ড দেখাই পিওএস মেশিন মাধ্যমে সরকারি ধার্য মূল্যরে সার ক্রয় করন্তু এবং নিশ্চিত ভাবে রসিদ সংগ্রহ করন্তু। গুজবরে বিশ্বাস করন্তু নাহিঁ। সার কলাবজারীকু রোকন্তু। মা মাটির সুরক্ষা পাইঁ জৈবিক সার প্রয়োগ করিবা পাইঁ ভুলন্তু নাহিঁ। কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ, ওড়িশা সরকার।
1: সূচনা বিরতি পরে আপনার সমস্ত পুঁথ স্বাগত শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুণু আকাশবাণী জয়পুর কেন্দ্র। আমার কার্যক্রম আপনার পাখে পৌঁছুছি মিডিয়াম ওয়েভ্রে 204.5 মিটর তথা 1467 কিলোহর্জ যোগে, এফএম র 103.6 মেগাহর্জ যোগে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর আপ্লিকেশন মাধ্যমে। এবে আসুন শুনিবা কার্যক্রম সম্পর্কে সূচনা। প্রথমে আপনার জনাই দৌছু আজ প্রচার হওয়ার থাকা কার্যক্রম সম্পর্কে সূচনা। আজ সন্ধ্যা 6:30 শুণবে উদয় ভারত, 6:55 আজির প্রসঙ্গ, রাতে 7:25 জেলা হালচালে শুণবে কোরাপুট জেলা সম্পর্কে, এবং রাতে 7:30 শুণবে চাষী ভাই কার্যক্রম কিষাণবাণী। এ সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র। ওড়িয়া চলচ্চিত্র গীতর কার্যক্রম আপনার শুনেব রাতে 7:00 এবং রাতে 8:00। কার্যক্রম স্বচ্ছ আম ভারত শুণবে রাতে 8:10। রাতে 9:30 শুণবে তথ্য সম্বলিত রূপক আমে, প্রযোজনা গিরিশ চন্দ্র নায়ক, বর্ণনা রীতা বিশ্বাল, দেবকী মহান্তি এবং সুভাষ নায়ক। হিন্দি চলচ্চিত্রর গীত শুণবে রাতে 10:30। শ্রোতাবন্ধু, ইয়েলা আজ প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কে সূচনা। এবে আসুন জানিবা আসন্তকালের কিছু প্রমুখ কার্যক্রম সম্পর্কে সূচনা। ভক্তিগীতর কার্যক্রম বন্দনা শুণবে সকাল 6:05। শিল্পীমানে হেলে রঘুনাথ পাণিগ্রাহী, সাধনা দাস, সুধাকর পণ্ডা, আরতী গোস্বামী, জিতেন্দ্র ঠাকুর এবং গীতারাণী দাস। আদিবাসী সঙ্গীতর কার্যক্রম রিঞ্জুড়ি শুণবে সকাল 6:45। সকাল 8:30 শুণবে পীঠ পরিক্রমা, বিষয় রয়েছে মা সমলেশ্বরী, প্রযোজনা করেছেন মুরলীধর পণ্ডা। রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র। হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম শুণবে পূর্বাহ্ন 10:05, দিন 12:00 এবং দিন 2:15। দিন 11:00 শুণবে গীতিনাট্য নীলাদ্রি বিহারী, মূল রচনা মনোজ কুমার সামন্তরায়, সঙ্গীত প্রদীপ পাত্র। শ্রোতাবন্ধু, ইয়ে আসন্তকালি প্রচার হওয়ার কিছু প্রমুখ কার্যক্রম সম্পর্কে সূচনা। আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী জয়পুর কেন্দ্র। এবে আসুন শুণবা অতিবড়ি শ্রী জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 218 ভাগ।

শ্রোতা বন্ধু, বেটি বচাও বেটি পড়াও যোজনা হেউছি ভারত সরকারক এক প্রমুখ রাষ্ট্রীয় কার্যক্রম, যাহা শিশু কন্যামানক সুরক্ষা, সশক্তিকরণ ও শিক্ষার উন্নতি পাই 22 জানুয়ারি 2015 হরিয়ানার পানিপথর আরম্ভ করা যাইতিলা। এই যোজনা মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মিলিত উদ্যমে কার্যকারী হয়েছে। এই যোজনার মুখ্য উদ্দেশ্য লিঙ্গগত অনুপাতরে সুধার আনিবা, হ্রাস পাউথিবা বালিকা শিশু অনুপাতকু সুধারিবা এবং কন্যা ভ্রূণ হত্যা বন্ধ করিবা। সবুঠু বড় কথা হেউছি জন্ম সময়ের শিশু কন্যাকু বঞ্চাইবা, উত্তম স্বাস্থ্য সেবা যোগাইবা এবং তার সুরক্ষা নিশ্চিত করিবা। এই যোজনার অন্য এক উদ্দেশ্য হেউছি বালিকা মানকু গুণাত্মক শিক্ষা প্রদান করিবা এবং স্কুল ছাড়িবা হারকু শূন্যকু আনিবা, বিশেষ করে সামাজিক চিন্তাধারে পরিবর্তন আনিবা। কন্যা সন্তানকু বোঝ নভাবি পরিবার ও সমাজের গর্ব ভাবে গ্রহণ করিবা পাই জনসচেতনতা সৃষ্টি করিবা। এই যোজনা

0: it reaches 2047 and become top two or maybe top nation across the world.
1: Thank you so much, sir, for sharing your thoughtful insights and telling that how the Union Cabinet decisions that was taken up today will contribute to make India a developed nation. Thank you so much, sir, for joining the program Spotlight.
0: Thank you, sir.
2: You were listening to a discussion on Union Cabinet decisions. The participants were Santosh Tiwari, Economic Analyst, and Shreya Pathak, Anchor. This program was produced and presented by the News Services Division of Akashvani. You can listen to it on our mobile app, News on AIR. This program is also available on our YouTube channel, News on AIR Official.
3: Spotlight.
4: প্রথমে শুনিলে সমাচার সন্ধ্যা পরে পরে নিউজ এট নাইন এবং স্পটলাইট শুনিলে রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লির শ্রোতা কার্যক্রম শুণুচার আকাশবাণী জয়পুর কেন্দ্র সময় বর্তমান রাতে নটা বাজি তিরিশ মিনিট এবে আসন্তু শুনিবা তথ্য সম্বলিত রূপক আমে প্রযোজনা করেছেন গিরিশ চন্দ্র নায়ক বর্ণনা রীতা বিশ্বাল দেবিকা মহান্তি এবং সুভাষ নায়ক
5: বলম দেহি শুনো বলমিন্দ্রানুলুচ্ছন বলম সুকায়তনায় জীবসে সংহি বলদাওসি
6: হে বলদাতা আম্ভমানঙ্ক ঠারে বল প্রদান কর ইহা অন্যর সংহারক ন হই কুশক হেউ আম্ভেমানে যেউ বাহন উপরে নির্ভর করু সে সমস্ত বলবান হন্তু যেপরি আম্ভেমানে লক্ষ্য স্থলরে পৌঁছি যাও আম্ভমানঙ্ক উত্তরাধিকারী বলশালী হন্তু বলিষ্ঠ হই অন্যমানঙ্কু বলদান করন্তু শিশুমানঙ্ক স্বাস্থ্য ও বল বুদ্ধি নিমন্তে রাষ্ট্রে বহুবিধ উদ্যম হেউ জীবনী শক্তির বৃদ্ধি পাই আম্ভমানঙ্ক প্রাণ ও মন দৃঢ় হেউ বলহীন আত্মদর্শন লাভ করে নাহি হে মহাবলী বলদান কর
7: ঋগ্বেদের এই মন্ত্র মানব সমাজের সভ্যতা আলোক বিচ্ছুরিত হওয়া দিনর আম ভারতীয় জনমানসরে শান্ত সমৃদ্ধ ও সুখময় জীবনযাপন করিবার ভাবনা উদ্রেক করে আসছে
8: সভ্যতা আলোকর অনুধাবন করে সৃষ্টির আরম্ভ কাল মানব জাতি বহু সংকটাপন্ন বাধা বিঘ্নকে অতিক্রম করিবার সংকল্প নেলা

ঈশ্বর আমাকে সত্যিকারে সাহায্য করে পেয়েছ, যেতবেলে আমি আমার জন্মভূমির মুক্তি পাই, মরিবাকে মধ্যে প্রস্তুত হয়ে যাব।

0: ১৯১৯ মসিহা এপ্রিল ১৩ তারিখ
1: জালিওয়ানাওয়ালা বাগ নারকীয় হত্যাকাণ্ড জনজাগরণকে অধিক দৃঢ় কলা। আরম্ভ হল অসহযোগ আন্দোলন, লবণ সত্যাগ্রহ।

0: thought, expression, belief, faith and worship. Arthat, manisha jaha vishwasa karibo, manisha jebhali bhavare pujaradhana karibo, ebon manisha jau dharmiya niti ku anusarana karibo, se bishare tara prakrushta swadhinata taku diyaichi. সেই হেতু সংবিধান পঁচিশ ছবিশ সতেইশ অঠেইশ ধারে আমার ধর্মীয় স্বাধীনতা বর্ণিত হয়েছে। অণতিশ তিরিশ ধারে কুহা হয়েছে যে সংখ্যা নিম্ন ধর্মীয় গোষ্ঠীক সরকার সমস্ত সাংরে সমান বলে বিচার করবে।
1: আমার স্বাধীনতা ব্যাহত করা বহুবার পড়োশী রাষ্ট্র মানে চেষ্টা করেছেন কিন্তু সবু ব্যর্থ হয়েছে। ଆମ ମନୋବଳକୁ ସୁଦୃଢ଼ କରିଛନ୍ତି ଆମର ନେତାମାନେ। ସେହିପରି ଏକ ଘଡ଼ିସନ୍ଧି ମୁହୂର୍ତ୍ତରେ ଆମର ତତ୍କାଳୀନ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ଲାଲ ବାହାଦୁର ଶାସ୍ତ୍ରୀ ଦୃଢ଼ କଣ୍ଠରେ କହିଥିଲେ,
2: जय किसान। कृषि और कृषक आमर उन्नत कृषि प्रणाली मध्य अनुरूप सफलता अर्जन कर साक्षात्कार जने कृषक भाई कहते
3: मो बापा भी चाष करते मो देद भी चाष करते।
4: আচ্ছা, এই এমতি যে চাষ আপনার কুমছেন পিলাটু কলে বলে বর্তমান তো আপনার বেশ বয়স্ক চাষী অভিজ্ঞতা বড়ব কুহতু যে আপনার পিলাবেলে যেমন ঘরে চাষ করলে এবং বর্তমান চাষ এর পার্থক্য কম দেখুম।
3: আজ্ঞা, বর্তমান চাষ ভিতরে বহু পার্থক্য, কারণ বর্তমান সেতবে চাষী মানে গোটি প্রকার ফসল করলে বর্তমান টাইচু শারদ আহলি তাপরে ঝোট বাদাম বিভিন্ন পনিপরিবা করছেন।
2: শিক্ষা, সংস্কৃতি, শিল্প, বিজ্ঞান প্রত্যেক দিগ আমাকে আমার দেশকে করেছে সমুজ্জ্বল, আমাকে করেছে গৌরবান্বিত। কিন্তু
1: এই ছোট কিন্তুটি পছরে অছি অনেক কিছু যা কি আমার গর্ব গৌরবক প্রতিটি মুহূর্তে ক্ষুণ্ণ করিবার লাগিছি।
2: অসাধু পন্থা অবলম্বন ও অসামাজিক কার্য আমার সমাজকে কলুষিত করছে। জনে শিক্ষিত বেকার যুবক মুক্ত কণ্ঠে কহতি,
5: আমার 43 জন সিলেক্টেড হল ভাই বস্তু 43 জন ভিতরে মো পজিশন ছিল 4। তারপরে ইন্টারভিউ দিয়েছিল এবং মোর পূর্ণ বিশ্বাস ছিল আমি পাইবি বলে, মাত্র হুয়ে তো অলগা প্রকার হল বলে লোকে কহতি, সত জিনিস আমি কইপারি কারণ হইপারে হুয়ে তো আমি সবজেক্টলি ভাবিবাকু গলে আজিকালি পলিটিকাল প্রেসর বহু পড়ছে, অর্থর দরকার পড়ছে, তা ভিতরে জনসংখ্যার বৃদ্ধি গোটে কারণ হইপারে।
1: অনেক ন্যস্ত স্বার্থ ব্যক্তি আমার সুস্থ সামাজিক পরিবেশক লজ্জাবিহীন ভাবে দূষিত করিবার লাগিছন্তি, ফলরে আমার সুকল্পিত যোজনা ব্যাহত হেউছি।
2: নূতন জঙ্গল সৃষ্টি করিবা ও বৃক্ষরোপণের মহত উদ্দেশ্য সফল হেবাকু গলাবেলে অনেক অসাধু ব্যক্তি জঙ্গলর চোরাকাঠ চালাণ মধ্য করন্তি।